লেন সন্তোষ নজার নির্মল মাইলি তখন সন্তে যা বুলেন মাতঙ্গামলু বুলেন মাতঙ্গল বুলেন নখল দখল কিলেন দে তঙ্গল নির্মাণ মাইলি তখন সম্পিদারা বুলেন মাতঙ্গল বুলেন মাতঙ্গল বুলেন নখল দখল কিলেন দে তঙ্গল চলেন তুলেন কেউ বিশেন নপু আজেনে কলম বিশেন বপু সেদিনে যেন বাদানে কলতে থাকেন মাম যার আমেলে ফুনান রাবন চৌনা বাবল চৌনা কাজর আঞ্জামুর বাবারঙ্গান কুমার আলদ্দব জামুর ওয়ারি বালবাড়ি দিগেন সলওয়ার নির্নাম দিগে দৌড় আস্তওয়ার